0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইটাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পেড়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: মধ্যস্থতা ড্রাইভ 2.0 মাননীয় সুপ্রিমকোর্টর এক নূতন প্রচেষ্টা। আপনার মামলা কোর্টরে বর্ষ বর্ষ ধরে চালুছি কি? বর্ষ বর্ষ ধরে কোর্টরে ন্যায় পাই অপেক্ষা করুছন্তি কি? এবে আসিছি এক সহজ, দ্রুত এবং প্রভাবশালী উপায়, মধ্যস্থতা। কৌণসি খরচ বিনা আপনার নিজে ভাগ নেই আলোচনা মাধ্যমে আপনার বিবাদর স্থায়ী সমাধান করন্তু। দুই পক্ষ পরস্পর বসিকি সহমতিরে সহজরে মামলার সমাধান পাইপারিবে। আজি হি নিকটরে থিবা কোর্টর জিলা আইন সহায়তা কেন্দ্রে যোগাযোগ করন্তু। সময় বঞ্চান্তু, খরচ কমান্তু, সম্পর্ক রক্ষা করন্তু, মধ্যস্থতাকু রক্ষা করন্তু এবং আগকু নিয়ন্তু।
4: তোমার চেহেরা ভারি সুন্দর, এই অ্যালবম শুনিবা পরবর্তী গীত। কণ্ঠদান করিছন্তি শৈলভামা মহাপাত্র, গীত রচনা করিছন্তি যতীন্দ্র প্রধান, সঙ্গীতরে সজাইছন্তি পঙ্কজ জাল।

নীলাম্বুজশ্যামল কমলাঙ্গং সীতাসমর্পিত বামভাগং তাণো মহাসায়ক চারুচাপং নমামি রামং রঘুবংশনাথম সীতারাম গুণগ্রাম পুণ্যারণ্য বিহারিণৌ বন্দে বিশুদ্ধ বিজ্ঞানৌ কবীশ্বর কপীশ্বরৌ উদ্ভব স্থিতি সংহারকারিণীং ক্লেশহারিণীং সর্বশ্রেয়স্করি সীতং নতুহং রাম বল্লভম্। শ্রোতা মন্ডলীকে নমস্কার জনাই শিবধনু ভঙ্গ বিষয় আলোচনা হব। এই বিষয়ে শ্রীরামচরিত মানস, বৈদেশ বিলাস এবং রাঘব বিলাস শুনে পারিবি। শ্রী স্বয়ম্ব

বনবানু মহা ভটভারে দেখি সরাসন গবহি সিধারে জনগরু সিংহর ভাট মানে ঘোষণা দেলে রাজা মানকর বাহুবল চন্দ্রপরি হলে হি তাহাকু হটাইবাকু শিবধনু রাহুতুল্য যে শিবধনুকু দেখি রাবণ ও বাণাসুর পরিবীর মানে ডরি অপসরি গলে সে ধনুর শক্তি কেতে হইনথিব বিচার।

0: আমার ইষ্টদেবতী অটনি
1: কামাখ্যা ঠাকুরাণী
0: তাঙ্কু সেবা করি তারপরে আমার রাজ্য
1: দর্শন করি ফেরিবা
0: এভাবে কহি
1: ঠিক
0: নিকুম্বাসুর হারাবতী নিয়ে পহঞ্চিলা দেবীঙ্ক মন্দিরে করুণ নিবেদন হারাবতী পছপটে রহিন কর।

0: কনাও গলবে দেথে ও মা যাই নমি তেলে আবই গেন বাংলবে আনি আবের না আন্ডং বা নমি কানি গনুরা বারতালে কানা ছেলে মলে গোজাং নাঙ্গান্ড কুতবে এতেলে ডেঙ্গু মালেরিয়া কঞ্জাক আসুন রঙান নাঙ্গান আড়ুয়াই কঞ্জাক আবের না ছেলেস বো আবই সিকলিয়া গোজাং আসাদি দিন বাংলবে আবের না মলে আন্ডং বা আডালু বা বংশা বের যাকি গানুরাঙ্গন নুলে মালে রাতগান আঞ্জন রাম্বা মা কানি আশা দিদি ইয়ং বোজনা বেরনা আন্নাং
1: ইয়ং নিমতম
2: নিমসি হা
1: ইতা নিমনম ইয়ং
2: সুকুমারী সবরা
1: ওয়ানা গর যা
2: শিকাল্লি
1: শিকাল্লি ইতনা বারলম তে
2: আশা বারালম
1: আশা বংশ তো ইয়া তো ইয়ান দে দিস মিনিম দে ইয়া
2: লেতি 16 17 মিনিম দে
1: আ গড ইতি 16 17 মিনিম তে নড়তে তে আতাম দা ডলগা নামন অনুভূত রাখো দে গর্ভবতী পাঙ্গুরম দিদি
2: দিদি
1: আসাম জিতুম মালেরিয়া পরি খেতুম
2: আরোগ্য কেন্দ্র
1: টিভি রোগ গরজং যদি কুকুরং ডালেন গরজং মেসি
2: বডি মানে আসান ডেলে বডি না ডেগম ডেগম গরজং ডুঙা কুকুর ডো আদে মানে আশা ডিঙ্গা আমলাই ডুংলাই তে আসান সালু আডুংলাই সালু বডি না ডেগম কুকুর ডো গরজং যা মেডিকেল না জীবাণু সাবি আনি সংক্রমণ লগে মানে
1: আমি এটা পর্যন্ত সাবুন আসি আসলে আজ কলবে এতেলে মশারি যা কি সমস্যা
2: মশারি সাবি যে মশারি গর্ভবতী মা ডেতে দেখো না তিলে আমি তো মশারি দিন আদে জেলাইতে জেলাইতে না কাতে না সাবি ওরা মশারি যা কি জিবা ডি মানে বল লগা গাম তাই গর্ভবতী মা আর আর বারবার আপন তাই গর্ভবতী মা ডে বারে মশারি টাঙ্গি কি ডি মানে লগা গাম তাই
1: মশারি যা না দিন জিবা ডে ডি সম্বন্ধে যা সলে এতে এতে বারন আপন তুই
2: মানে
1: আগং বিনা
2: মশারি জিলে ডি মানে বাকাতে আপাতর কাতে না হাতর বার কানি কাতে চাকরি লোক গান বিন আমি তো ডারে আরি কা মশারি জিলে আমি ডি মানে বলো কাতে না পাই
1: আমি গরজা গরজা কাটি খালো ডেপো গরজাং
2: বাবু
1: সব অঙ্গের বাবুজি আঁসল বাবুজি হলে অঙ্গের বাবুজি জাঙলি যাব সোনা রঞ্জন
2: আশা
1: লেবু

0: যদি গর জাংলে আপসে গর জাংল না আখাং আদেলবি
1: যদি ট্রেনিং
2: পাঙলে আশা দিতে ট্রেনিং মানে 17-16 বর্ষ দিলে 18 বর্ষ গামতে ট্রেনিং
1: 16-17
2: ট্রেনিং পাঙলে আমি যা অনুভূতি নাম
1: ভগবান অনুভূতি ভগবান আডিং কাতে না আডিং আবার চেতে আমাদের কতে না মেহতি হাতে এলে গেতে জন্মে দেলি যে নেগা ফাস্ট ফাস্ট আকাড়ে এলে বড়ে সোনি ডুম্পাসি আমি বিপাতং লে এলে ইয়াঙ্গা সব গালে ইচ্ছা গাও না কোপড়া জামলে পুচা পুচি সব জালে কাতে এম লাই কাতে না আবই বাগ আডি এত কা প্রথম প্রথম দেলে লে তারপরে মেডিকেল সাবি আবার সিং আদার মে
2: এলে কাতে আম সিলিং না মডেল আছে
1: সিলিং
2: এলে পদন মেং লি তো
1: মেং লি
2: এলে কেন ইয়াঙ্গা না পুড়ি গলে
1: মলঙ্গা গড়ে ইজা এত গা জরি লুঙ্গা আপম মেডিকেল পোলমপুরা পাক
2: বড়পুরা ওরে
1: লমজরে ইয়া মানে আগে মানে আমগলি আশালি না এসডু ফজজন জি জাকরি ও ইয়াঙ্গন জি দেগো আইন্দেগো সাবিম রান্ডন তো জি এনগা কাই জি
2: কেন মাপুন জি আশীর্বাদ সাবিম আর গ্রাত জান বিকেনে বার দে ওড়ে তে গামতে ও মিয়াং মাসে মাসে সিন তুম হ্যাঁ দিনিয়া বংশ বেরিনে হ্যাঁ কালি মানে ডিল পালিন দ্বারা গুরুবার তম্বা বারটা অদলেন রেডিওর মাধ্যমে প্রসার মেতায় কানি ওয়ান্তে ওয়ান্তে আসরা কুলমজি আগলমজি Naminta malah geram dok sorang.
1: Oh, soralan ji.
2: Tapi gorjan lengan singa kukurong tinggi. Karena gorjan lengan singa kukurong yang
1: lain. Itu mah, mepakur gorjan tinggal ya gak? Mepast past ayat ayat na andang abji. Andang ayat me medical ille medical sedo so mang soyat agam soyduy gari ponang lai ponang pon anjig lai ji gari urung lai ji agong lai ji akar itu gamu ji.

0: আলে জোয়ার লাগো ভাই বনি মন
1: এতে মই মুসা আইলেনি জোয়ার জোয়ার ভাই বনি মন
0: তুই জবর রাতু ন খরাজি খাই গিন বলে সুকুয়া বিগি বিকি করি তকাই রাতু ঘর বাটাল বাটি গেল আছি সত কি নাই
1: সুতে নি আরি
0: এ দে সুকুয়া নিয়া বলি করি সমান রাতু আকা করতে রে বসকি নাই
1: আরে লোক শুনবাই রাছে কি নাই হাই গাজে
0: রাতু করলুনি হি এবে ফোন মন আইলানি সেটা মিছা শুনবার আছি
1: আলে আলে আলে শুন দে
0: ফোন দর দিও
1: আলে বর্ষা মারলানি তো হাই কাজে
2: আমার বি বর্ষা মারিছে
1: হাইডার কাজে একা এমতি অসুবিধা দেখাইলানি
2: বিজলি ফিজলি টিকে হোতলা এখানতে বিজলি কমিছে বুড়ে দিলে কাজে আমি প্লাস্টিক খলি দনা খাই দিয়ে আমি সব বিষাক্ত সব খাওছ এই গীতটা শুনলে টিকে কমসে কম লোকরা স্বর্গী পত্র খলি বনাই খাইবে আগে আমি খাইছু জানিছু এখন এখন আমার গাঁতে বি স্বর্গী পত্র মিলছি স্বর্গী আমি যেতলে ঘরে পূজা পূজি করছি করছি স্বর্গী পত্র খাইছু আর সমস্ত স্বর্গী পত্র খাইলে ভাল
0: আলে বল কথা বাবু নিমান কথা কই দিলা সামর বৈঠক ভিতর সাকেত কার মিশা জিকাইবু যে তোমার মন করলা গীত উড়ছ নাই দিল নি
2: হ্যাঁ হ্যাঁ শুনে দাও
0: জোয়ার লাগতেবে
2: জোয়ার লাগত জোয়ার জোয়ার

0: সারিগালা আজির আলো সারদা লাগবা গীত জন ভাই বোন মনকে আলো সারদা লাগবা গীত শুনবার আছে আমকে সোমবার দিনে চারটা বেলে ফোন করলে সরি আমি তোমাকে মনকে গালা পারা গীত মন বুধবার দিনে আলো সারদা লাগবা গীত সানে শুনাই দেব আলে নো পাশরা ভাই বোন মন আমার ফোন নম্বর এলানি 2306 90 আগবাটে লাগাইবার আছে 06854 হ্যাঁ এ ভিতরে করলে সরি আমি গীত মন শুনাই দেব আলে গালুনি জোয়ার জোয়ার
1: জোয়ার জোয়ার।

শ্রোতা বন্ধু আপনার স্বাগত আজির আমার উজ্জ্বল আম দেশ কার্যক্রম প্রযোজনা করছেন বসন্ত কুমার স্বাইঁ এবং উপস্থাপনায় মু আপনার রেডিও সাথী সৌম্যশ্রী।

শ্রোতা বন্ধু, স্বচ্ছতা হি হেউচি সুস্থ ও সুন্দর জীবনর মূল আধার। যেউঠারে স্বচ্ছতা রহিথায়, সেঠারে স্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি মধ্যে রহিথায়। এক স্বচ্ছ পরিবেশ কেবল আম শরীরকু সুস্থ রাখে নাহি, বরং আম মনকু মধ্যে প্রফুল্লিত রাখিথায়। আম দেশে স্বচ্ছতা প্রতি সচেতনতা বড়াইবা পাই আম প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি এই স্বচ্ছ ভারত অভিযান আরম্ভ করেছিলেন। এই অভিযান আমাকে নিজ ঘর, বিদ্যালয়, গাঁ ও শহরকু পরিষ্কার রাখিবা পাই প্রেরণা দেইথায়। যেতবেলে আমি চারিপাখ সফা সুতরা রখু, সেতবেলে বিভিন্ন রোগর সংক্রমণ কমি যায় এবং লোকমানে সুস্থ জীবন বিতেই পারন্তি। স্বচ্ছ পরিবেশ আম ভবিষ্যৎকু উজ্জ্বল করিথায়। আজির শিশুমানে আসন্তাকালির নাগরিক। যদি সেমানে এক স্বচ্ছ ও সুস্থ পরিবেশে বড়িবে, তেবে সেমানে শারীরিক ও মানসিক ভাবরে সুদৃঢ় হেবে। এহা দেশের বিকাশ ও প্রগতিকু মধ্যে ত্বরান্বিত করিব। হ্যাঁ শ্রোতা বন্ধু, পরিবেশ প্রদূষণ আজি বিশ্বর এক বড় সমস্যা। প্লাস্টিকর অত্যধিক ব্যবহার, অলিয়া আবর্জনার অব্যবস্থিত পরিচালনা এবং অস্বচ্ছতা আম প্রকৃতিকু ক্ষতি পৌঁছাউছি। তেণু আমি সমস্তে গছ লগাইবা, প্লাস্টিক ব্যবহার কমাইবা এবং পরিবেশকু স্বচ্ছ রাখিবা পাই সংকল্প নেবা। আমার এই ছোট ছোট পদক্ষেপ আগামী দিনরে এক বড় পরিবর্তন আনিপারিব। যদি প্রত্যেক নাগরিক স্বচ্ছতাকু নিজের দায়িত্ব বলে ভাবন্তি, তেবে যাই আম দেশ আহরি সুন্দর এবং সমৃদ্ধ হয়েপারিব। তেণু শ্রোতা বন্ধু, আসন্তু আমি সমস্তে মিশি স্বচ্ছ পরিবেশ গড়িবা এবং এক সুন্দর, সুস্থ ও উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ পাই কাম করিবা।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: পরবর্তী গীতটি আখরি খাত চলচ্চিত্রর, শিল্পী

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার।

এতলা যাই কার্যক্রম রিলে কল আকাশবাণী দিল্লি আকাশবাণী জয়পুর আমাবর্তী কার্যক্রম শুণত কতটি গীত এবং গজল প্রথমে শিল্পী হলে তলাত আজিজ এবং পিনাস মাসানী।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: কার্যক্রমের পরবর্তী শিল্পী হলে গোলাম আলী।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিদিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: এথর শিল্পী হলে রাম শঙ্কর।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: কার্যক্রমর পরবর্তী শিল্পী হলে মিতালি সিং।

শুনিলে কেতটি গীত এবং গজল। আকাশবাণী জয়পুর প্রচার করছু কেতটি আঞ্চলিক গীত। প্রথমে শুনন্তু সম্বলপুর অঞ্চলর গীত। শিল্পী হলে মিত্রভানু বিশ্বাল।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শুনন্তু লোক ঝুমার লোকগীত, শিল্পী হলে স্বরূপা চক্রবর্তী।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: শুনন্তু, কলাহান্ডি অঞ্চলের গীত, শিল্পী হলে প্রতাপ চন্দ্র দাস এবং সাথী।